0: সে দর্শে সব দিক চলনহার কুড় মিঠা কুড় মাখ কুড় রোবে পুর
1: নানক বখান বিনতি তুদবাজ কুড়ো কুড় মহলা পেলা।